কতে দিন বুদ্ধি কতে দিন আছে তেরো বুদ্ধি তো দেখে আজর শূন্য থাকো মেরো গাছা শেখে বলে মরিয়ারছু শেখে মাত্র আগলারি শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম করে উনার সাহেব আইলাই।

তোরা জানা মালায় যায় রে লাল তোরা ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো দিন দিন জিন্দা কি সারা খুনে ভাইরাজ দিন দিন জিন্দা কি সারা খুনে ভাইরাজ হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

রানিলে ওন্নি এক সারে বারিক লাই রাজা লাই শিরক কড়কালো গাবা সানো মেরো বাবা লাই রাজা লাই শিরক ভাজালকো গেরো সমজি লাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেওয়াই বাবা মাছলাই বাট রাম জানো গতি লাগার মা দিয়ে বানতে বাবা মাঝে রে মা

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছে উথালে সুনেরা বাসা বীর মাউরি করসা ভিতরে অগল ছে উথাল ইমরোরা আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বো।

হিমালা চলে তো হয় পাল্লা পাটি খেতায়া কাইলে হন্তর কালি লগা বারু দয় বাঞ্চু বাবা খেতায়া কাইলে হন্তর তুমি নাম দো গাঁ।

রানিলে ওন্নি এক সারে বাড়ি কলাই রাজা লাই শির কড়কালো গাবা সানো মেরো বাবা রাজা লাই শির বাদালকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত ধলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাট রাম জানে লিলো গাবা শুনি দেওয়াই বাবা মাসলাই বাট রাম জানো গতিলা ঘর মা দিয়ে বানতে বাবা মাঝে রে মা

নমস্কার কলি লোগা ভাই সানু বাবা সবাই জানালাই নমস্কার হানিলাই পরো তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল কলি লোগা বারো দই ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল বাবা পানি ছয় না আমা পানি ছয় না ছয় না মালাই রমাইল ভালে বাসনি গাঁওমা ইয় নাম দুকো ঠাউমা ছয় না রে মালাই রমাইল তল না তর সীতা পোখরিমা বাগলে বাছ খাই সক্য

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছেউ থালে সুনেরা বাসা বীর মাউরি করসা বিতরে অগল ছেউ থাল রাম্রো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বকে বানায় পানে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকিরে রয় বড়ি কচি

দিলামনো নাপনু ঠিক আউদাই না খালি ত্রিজালে নির্লজ্জা কিত গাউনু চিশু বস্ত্র লগাই চট্ট সুতনু জুঠ ভাই শির ছুনু সঙ্গিন মা বসি ভোজন আদি গরানু দু জুঠ ভাই চাল দিনু এস্তো কাম গরের ব্রাহ্মণ হরু কুল ভ্রষ্ট নাই গারদাথন তসমাতি সব কাম ছোড় ন ভনু বিদ্বান হরু ভান্দাথন ব্রহ্মাজি শিবজি র বিষ্ণু ভগবান জোহন জগত কাদানি গর্তন সৃষ্টির নাশ ইয়ো সকল কো হরতার কারতাবানি এস্তো এস্তো কাম গরের ব্রাহ্মণ হরো কুল ভ্রষ্ট নাই গারদাথন তসমতি সব কাম ছোড়ন ভনি বিদ্বান হরু ভান্দাছন রাম রাম হে দুনিয়া অচম্ম শুনিয়া বাদরলে গাই দুয়া ঢুঙ্গরু পোখি গয়া দুদাই লড়ি গয়া শির গাড়ি পাইরো গয়া